0: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: ফলক বিবর্তন আর সুনামি তৃতীয় খণ্ড। ফলক বা প্লেটবর সম্পূর্ণক মহাসামুদ্রিক বা মহাদেশীয় বা আংশিক রূপে মহাসামুদ্রিক বা মহাদেশীয় হব পারে, যত দুখন বা ততোধিক ফলকর মুখামুখি হয় সেই স্থান বা সীমাক অভিহারী বা কনভার্জেন্ট সীমা বোলা হয়। অভিহরণ তিনি প্রকারর, যেনে দুয়োখন ফলকর সংযুতি মহাসামুদ্রিক, দ্বিতীয়তে এখন মহাসামুদ্রিক আর আনখন মহাদেশীয় সংযুতির, তৃতীয়তে দুয়োখন মহাদেশীয় ভূত্তকর দ্বারা গঠিত। মহাসামুদ্রিক মহাদেশীয় অভিহরণত গধুর মহাসামুদ্রিক ফলকখন মহাদেশীয় ফলকর তল

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাক চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ হৈতে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর আহিন মাহর আজি 24 দিন, 2026 খ্রিস্টাব্দর অক্টোবর মাহর 12 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বিতীয় তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 5:24:22 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 4:56:50।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453522।

0: শ্রোতাসকলে আধুনিক গীতৰ অনুষ্ঠানত প্ৰাঞ্জল শইকীয়াৰ কণ্ঠৰ আধুনিক গীত শুনিছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা।
1: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
2: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
0: আধুনিক গীতৰ অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লোৱা হৈছে নগেন বৰাৰ ৰচিত আৰু শিল্পী প্ৰাঞ্জল শইকীয়াৰ কণ্ঠৰ এই গীতটি।

0: শ্রোতাই ইমানপরে আজির নাটক পোহরর ঘর শুনিলে। নাটখনি রচনা আছিল ধ্রুবজ্যোতি দাসর। বিভিন্ন চরিত্র রূপায়ণ করিলে অলক রঞ্জন চক্রবর্তী, বাসবি রশ্মি দেবী দাস, আইজনী নিশা শর্মা, ভাইটি গীতাঙ্কর শইকীয়া, খুড়ী বর্ণালী নাথ ভূঁয়া, ধীমান অজিত কুমার হাজরিকা আর নবীন অরুণ রায়চৌধুরী। নাটখনির সম্পাদনা চিত্রামণির বড়োর, প্রযোজনা রাজীব বড়ুয়ার।
1: ইমানপুরে শ্রোতাসকলে, নাট্যানুষ্ঠানত ধ্রুবজ্যোতি দাস রচিত নাট পোহরর ঘরের পুনৰ প্রচারটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া নিবেদন কৰিবলৈ লোৱা হৈছে বৃন্দগান। প্ৰথম গীতটিৰ কথা পদ্মধৰ চলিহাৰ।